0: এই কল কল রিসিভ করি। হ্যালো
1: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম। সুমন কিশোর কেসে ঠিকঠাক
1: শুক্রে লাগা আপনা।
0: মেয়ে ভি বহুত অচ্ছি। গানা মানা নাই হ্যাঁ কোই আচ্ছা সা ইতনে দিন বাদ।
1: বিলকুল লাইয়া হুম ওএসটি হ্যায়।
0: ওকে সুনাইয়ে।
1: হ্যাঁ ওএসটি হ্যায়, বস তেরা সাথ হো।
0: বস তেরা সাথ হো,
1: হ্যাঁ ইয়ে ড্রামে কা নাম।
0: ওকে ঠিক হ্যায়।
1: মুঝে ইশক কা হো।